আদি মালাই কথম এ উডুগে খংকলতাও গা তিব্বানেতে এ দুহং কালে ফানুগে বেরি রসকলাঙ্গে আরুষ ফুড়ু এ উরেঙ্গে মতি গা উফুল্লবানি আব মালাই কথম নে এ দুহং হসাব বেল্লু মধ্যে ব্যামি হুম হুষাড়ু বানেতে তিয়া ব্যামি হুঙ্গে ইভেস কমে বংহনায় নুয়ানেতে

0: দেং হাইদ্দিহা মসুগে দিগুমেং হরি হিল হিলা ইগা এনা হিল হিলা জাহা আছে
1: ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম
0: হামাকাশরুম এনা আল্লাহং ঈমান ওয়া খামগাই নোয়ে
1: ওয়ালা ইয়াহুব্বু আলা ত্বাআমিল মিসকিন
0: আদি মিসকিনুন খান দিনুমাকা এনা বার ওয়ালা খামগাই নোয়ে
1: فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ
0: فَهَ مِيَدُ مِتَاكُ إِنَايَكَ رَحْمَتَرِيَكُ نُوَي
1: وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ
0: أَدِ غِسْلِينٌ مَنْوِي إِبَاهِي نَرَكَاغَ أَهُلْ وَرِينْغِ گَايِنْ أُهُرِ فَادِيَ مَنْوِي إِنَايَكَ خَايِچِ نُوَي
1: لا ياكله الا الخاطئون
0: كوفر منوي اينو كانته

0: ফাহে তেবা মিহুন্না ফেন্না তাকে চায়, তেবা মিহুন্না নুফেন্না তাকে দে গান দেবা ওয়াহী করবা মে।
1: ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম,
0: হাম আকাশবারুম এই মা বেগম বা রাসূলক এবাহী জিব্রিল গে ফান আল্লাহ গে হযরতুন গেন্নবি বাসফলে কং কাশবারে।

0: আদি হামাকা সরুম তেবে আমি হুঙ্গে তেরিন দোগু কুরা বয়কুয়া খন থেমন রসকলাঙ্গে দেন ওডি গেম্বামে
1: وإنه لحسرة على الكافرين
0: আদি হামাকা সরুম এ কুরআন কি কাফিরুঙ্গে মচ্চং হরি হিতামাই কং কশবরে
1: وإنه لحق اليقين
0: আদি হামাকা সরুম এ কুরআন কি ইয়াকিন বেগেমবা হক তেদুকং কশবরে
1: فسبح باسم ربك العظيم
0: فاه কলেগ ফানগে ভেরি ম্যাম ভন্ত রসকলাঙ্গে ইসম ফুলং কলেগ ফান তাসবিহ বিদাল ওয়াশে
1: بسم الله الرحمن الرحيم
0: রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহ গে ইসম ফুলং ফশাগনমে

এদে মিহেকু ফরসারাগে গথুং আজাবাখং এদি গবি এই কাফের নং আইস জেহেনে আজাবেকে উডুতাও গেবেরি আল্লাহকে হাজরাতুং আন্না আজাব দুরুখ দেনে হামা একা কোয়েশনুয়ে

0: ইউরিং একাকো আনেকাকো ফেন্না আনে গোইম মেদুয়েরি খুরাব্বা আনেতে এ দুয়াহুগে আজাবুন সালামে বুমা কুব্বেরিয়া এ নাগে দারিং ফিদিয়া ইগে গোতগা দেবেন নামে হিতা একামাং এ দেনেতে আদি এ নাগে আবি মিহা আই এ নাগে আহসমে
1: وفصيلته التي تؤويه
0: ادي اينا هيا وهكنده اينا گاتما گمي هوسمه

0: দারিনকি ম্যাং আল্লাহ হাওয়াল করবাফাওয়া আমানাত
1: দারিনকি ম্যাম ফ্যাংগে লুলুগে ফিনিকং
0: এ দারিনং হিয়মক দক্কা দিনমকি ম্যাম ফ্যাংগে জিম্মা
1: এই হিত্তকুকে মামেলা মিলি এই হিত্তকুকে মামেলা মিলি এই হিত্তকুকে মামেলা মিলি
2: বুরাসফতি দুহকে মেন্দুর তেজ জহাইরু রিপিট হুকুর দুহকে রেগান দিহে জহাইরু আদি হনহির দুহকে মেন্দম একে জহাইরু
3: হিত্তকুকে মামেলা মিলি

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وابعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: তেসেবি মেদগে মেন্দুর নামাজ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালে আমালে কারগড় তাকা মেদগে মেন্দুর নামাজ বগুতুই বারগড়ি ফানার মিনিটুকা দেমি গেনেস্তেনি কিরত কুরআন কিও
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ দুহা

আদি মালাই কথম এ উডুগে খংকুড়ৌ গা তিব্বানে এ দুহং কলেগে ফানুগে বেরি রসকলাঙ্গে আরুষ্ফুড়ু এ উরেঙ্গে মতি গা উফুল্লবানি আমলায় কথুন্নে এ দুহং হসাবু বেল্লু মধ্যে ব্যামি হুঁ হুষাড়ু বানেতে তিয়ে ব্যামি হুঁগে ইবেস কমে বংহনায় নুয়ানেতে

0: দেং হাইদ্দিহা মশুগে দিগুমেং হরি হিল হিলা ইগা এনা হিল হিলা জাহাসে
1: ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম
0: হামাকাশরুম এনা আল্লাহং ঈমান ওয়া খামগাই নোয়ে
1: ওয়ালা ইয়াহুব্বু আলা ত্বাআমিল মিসকিন
0: আদি মিসকিনুন খান দিনুমাকা এনা বার ওয়ালা খামগাই নোয়ে
1: فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ
0: فَهَ مِيَدُ مِتَاكُ إِنَايَكَ رَحْمَتَرِيَكُ نُوَي
1: وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ
0: أَدِ غِسْلِينٌ مَنُوِي إِبَاهِ نَرَكَاغَ أَهُلْ وَرِنْغِ گَايِنْ أُهُرِ فَادِيَ مَنُوِي إِنَايَكَ خَايِچُ نُوَي
1: لا ياكله الا الخاطئون
0: كوفر منوي اينو كانته

0: ফাহে তেবা মিহুন্না ফেন্না তাকে চায়, তেবা মিহুন্না নুফেন্না তাকে দে গান দেবা ওয়াহি করবা মে।
1: ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম,
0: হামা কাশওয়ারুম এই মা বেগম ওয়া রাসূলক এবাহি জিব্রিল গে ফান আল্লাহ গে হযরতুন গেন নবী বাসফলে কাং কাশওয়ারে।

0: আদি হামাকাশরুম তিয়াবা মি হুঙ্গে তেরিন দুগু কুরা বয়কুয়া খান থিমন রসকলাঙ্গে দেনুডি গেমবামে
1: وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ
0: আদি হামাকাশরুম এ কুরআনে কি কাফিরুঙ্গে মচ্চং হরি হিতামাই কাং কাশবরে
1: وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ
0: আদি হামাকাশরুম এ কুরআনে কি ইয়াকিন বেগেমবা হাক্কু তেদুকাং কাশবরে
1: فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
0: فَاهِ كَلَيْغْ فَانُغَ وَرِ مَيْمْ وَنْتَ رَسْكَلَانْغَ إِسْمُ فُلُنْ كَلَيْغْ فَانْ تَسْبِيحْ وِدَالُ وَاشِ
1: بِاسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
0: رَحْمَنْ وَنْتَ رَحِيمْ وَنْتَ اللَّهُ بِاسْمُ فُلُنْ فَشَاگَنْمِ

এদে মিহাকু ফরাস্তার আগে গথুং আজাবাখং এদি গবি এই কাফের নাং আইস জেহেনে আজাবেকে উডুতাও গেবেরি আল্লাহকে হাজরাতুং আন্না আজাব দুরুখ দেনে হামা একা কোয়েশনুয়ে।

0: ইউরিং একাকো আনেকাকা ফেন্না আনে গুইম মেদবেরি খুরাব্বানেতে এ দুয়াহুগে আজাবুন সালামে বুমা কুব্বেরিয়া এনাগে দারিং ফিদিয়া ইগ্গে গোতগা দেবেন নামে হিতা একামাং এদেনেতে
1: ওয়াসাহিবাতিহি ওয়াখীহি
0: আদি এনাগে আবিমিহা আই এনাগে আখুসমে
1: ওয়াফাসিলাতিহি আল্লাতী তুউই
0: আদি এনায়ং হিয়া ওয়াহিকন্দে এনাগে গাতিমাগে মিহুসমে

0: নিউলিমং ওকে মন্দা সফা থাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার থাকে
0: ইনসাফকে তারা দমলি উম্মেদ বদল করলে শখসিয়াত
1: রেগনুকে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ড্যাঙ্গুলু বি কোম্বে ফ্লিতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্তা কুডকা কুজেসফি কন্দিডারিত
1: এই হামেকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাদিসাতকে
1: এ হাদিসাতকা এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া পেতুরিফা কুরিপোশি কমমে হোম দুহে গেহেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এংহা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ ಅದಿ ಅಡ್ಡಿಯನ್ನು ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ಎಫ್ಎಂ ಬ್ಯಾಂಡ್
1: ದಿವಿರಾಜಿಕೆಯಡು
2: ಕೊಮ್ಮೆ ಉಮುರಕ
3: ಕೊಮ್ಮೆ ಫಂತಿಯಕ
2: ಕೊಮ್ಮೆ ಗಿಂತಿಯಕ ದಿವಿರಾಜಿಗೆ ಅಡು ಎಂಹ ಸತರ್ಸೆಗ ಸಾಳಿಸ್ ನುವೆ ಕಿಲೋಹರ್ಟ್ಸ್ ಮೀಡಿಯಂ ವೇವ್
3: ಅಡ್ಡಿ ಹನುವೆ ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ಎಫ್ಎಂ ಬ್ಯಾಂಡ್
1: ಮೆರ್ಗಡಿಂಗ್ ಎಗಡ್ 30 ಮಿನಿಟ್ ಅಡ ಸುಮಂತಿಗೆಂದವಣಿ ದಿವೆ ರಾಜ್ಯಗಾಡು

0: قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعجز من اتبعها نفسه هواها وتمنى على الله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে বুদ্ধিবেরিয়া কি তিমাগে আমিল্লা নফসুগে হিসাব কো মারউ মাফহুম ইন হায়াত আটকা তাইয়ারু আমিহাই আদি নুকুরু দিন তেরিয়া কি এনাগে নফসুগে এদুন তাকা তাবাউ মাফহু আল্লাহুগে হযরতুন রঙ্গালু গইন এদে মিহাই
2: ಆಡೋ ಸಮಿಂದವಣಿ ದಿವಿಹಿರಾಜ್ಯ ಗ್ಯಾಡು ದಿವಿಹಿರಾಜ್ಯ ಗ್ಯಾಡು ಹಾಗಾಡಿ 22 ಮಿನಿಟ್ಗೆ ಮಿಗಿನಿಸ್ತೀನಿ ಮಗರಿಬ್ ನಮಾದೋಗದಿಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದುವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: ন্দে পেস্টা দেনগেনে এফাদা বালিতা দেমহটির গোতেকা কন্ট্রোল করবেনি নিজামে কায়ক্রুং মেগতন তিমাবেটা রট্টহে গোতা বেন খোগেন বালিতা কন্ট্রোল করমটকা পেস্টং হামলাদে সোফা সোফি আলাকো বালি জহিফা সরহদু দকা দোকুরুং হিমনে মিমাসেকত হাসকোগেন গায়ম করবুন সেন্টারু কা আদওয়ালেক মচং এল্লাকা প্যারাসাইটয়েড আলাকুরুম কা গাবিলক হুননানে
1: নকুলেদিন তিরিকা হুন্না মিহুংগে হাক্কুতে রাখা তির কুরমা বেহে কানুন মুরাজা কো গিন ইসলাহ তেকে গেনোমা মাসিকে কুরমন দাকমা সিহাতা আইলায়া ইজতিমাই ইহিয়া বেহে উজারা বিদালবেজে ইজতিমাই ইহিয়া বেহে উজারা গ স্টেট মিনিস্টার আহমদ আতিফ ফিদালবি দেহাস দিহাবা নাহর মে কানুন উজুদ উই ফাহুন মিহাতনা এফএস ইসলাহ গিনিসফা নোয়াকমা তাফসীল আমনাত শাসিয়া
2: PSM News ke rajya mein to program ka wahak dakkamun sihata aailaya ishtimai ehiya behe buzara ga state minister ahmad atif fidaluvi molinga kanuni ke sifa ka muhim badal thakai ko kanun islah kurma gule masake tafasha fakama me masake kuriyatani nukuladun terikun huna faratka he daira masake kura fani mi hunna jamia jamaato ge khayala mashwara ayako আতি ফিদালবি মিহারু এ কানুনগে মাসাকে তাকুরিয়া দিয়া দুসরা আলা বালাইরু মিহারু হালত ওয়ার পুটা বদল ফাকমা এরা মিহারা হেলুন তেরি কাংহুরি মিমবরা আদি হিদমতা লিপিকাতমা কাংকাম কা কোঞ্জহুং হুরি কইতা কাফিস পোডেতি বদল থং এসা ফাকমা
3: ওয়ার সাফ কোং একে একে দায়রা তাওগে জিম্মা তাং আলমেনা এক মি আনি গান আলং ইসলামি কুরে কানুনু গান্নানি মি আর হাগগুতা মিনেন বাকি বাকি দায়রা তাকু মেন সাসিখি কোতুং এহুন হাগগুতা সিখি দায়রা মি কান্তক মেগুতা কুরান জেহেনি কামা ইজতিমাই রাক্কা তির কামুগে মিহেরা দায়রা তা মিগুতা কুরেন জেহেনি কাম হেমা কুরিগে বেজা মি হা সাফ কোশে একে দায়রা তাওগে জিম্মা তাকে লিয়ে ফেনি ইসলামি কুরেবে হাম মিদেনে আনি মি মি গানুনু গিরাত কুরাউন মি পালানি গোতা কুরে
2: লফত কানুকুলদন তরি কান্দেন গনবেনে একশিগিম মা নিজামে কায়েম কুরমা বিস হাসে ইসকামে দেফানে কামা স্টেট মিনিস্টার আহমদ আতিফ ফিদালুভি মি ফাহুন দিমা বিদানে হিরাস তকুড়কং হাল্লু হোদমং এহি বিদেনে বরা মুহিম কামে কামা বিদালুভি মে কামা কি কুরি গে কানুন কা ইসকান্দে ফানে কামে কামা বিস আতিফ ফিদালুভি নমিস মি গসাবং খিদমত তবটং কুরম বি গোতা দুরালা একান দেন গনবি খিদমত তো গে দুবেলি বার কুরেবেন কামা আতিফনি বিদালুফা নকুলদন তেরিকং হুন্ন মিহুংগে হাগুত ডাক্কা তিরকুরুমা মালি এহে তেরিকং ফোর কোতিন গে কানুনাকি নকুলদন তেরিকং হুন্ন মিহুংগে এমমেহা আসাসি হাগুতকা মিনিমংকং এভিস্তাফাত কুরমেন্নতি লিবিদিনুমা এ হাগুতকা মিনিমংকং ডাক্কা তিরকং হিমায়ে কুরুমা সরকারুকে সিয়াসাত কাণ্ডেলুমা এহে মিহুন্ন হামহাম ফুরসাতং হোদা দিনুমা এফদ মিহুন্ন লিবিদেনজে হাসা রাক্কা তিরকামা মালি এহে তেরিকং ফোর কোতিনুমগা কেঙ্কুলঞ্জে উসুতকা হামত কাণ্ডালা ফা কানুন
1: কুরআনা খাস ওয়াকফ কে ইমারাতা এক ইসলামিক কন্ত্রতকা বেহে উজারা গে মরকজি ইদারা ইতনুগে বয়ক বদল কুরমকে আমাজ কমা ইসলামিক কন্ত্রতকা আকাফা বেহে ওয়াজির ডক্টর মোহাম্মদ শাহিম আলী সাঈদ বিদালোজে কিরত কুরআন বেহে খাস ওয়াকফ ইমারায় কুরিন করল বলল পার্ট মশরু হিঙ্গং হামজেসি বিমুগা তরক্কি কুরা নিমাফ ওয়াকমা রাইসুল জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ ইলান করবি দেহাস ফনসবেস ওয়ানার তাফসীল ওয়াফিকা হামিদ
2: কীর্ত কুরআনা বেহে খাস ওয়াকফ ইমারা কুরিগে করল বলিউড মশরু হিঙ্গু মোহাম্মদ জেসি বিমুকা কুরিয়ে গেন্দা গোতা বানি নিমাফা এ বিমুগে বোডমিনুগা হাদ্দি হাস আক ফুট হুনাইরু এগে তেরেন দিহ হাস আক ফুট একমা খাস কুরমা নিমাফা ওয়াকমা রাসুল জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ ওয়ানি বিদালফা ইসলামিক অন্ততকা বেহে ওয়াজির ডক্টর মোহাম্মদ শাহিম আলী সাঈদ বিদালভি রাসুল জমহুরিয়া ডক্টর মোহাম্মদ মুইজ ইলান কুরা ওয়াফাওয়া কুরআনা খাস ওয়াকফ বিল্ডিং দারুল নূর কনসেপ্ট ডিজাইন কুরুমগে মাসাকে কুরমন দাকমা মিমারাতে কি কুরআনা খাস গুফ ইমারাতগে গুতকা ফানার ফাঙ্গি ফিলায় মালেগা বিনা কুরা ইমারাতে এতনুগে তিম ফাঙ্গি ফিলা খাসকুর মাহমুদ জাফাওনি ইসলামিক আততকা বেহে বুজারাকম ওয়াজির বিদালভি ওয়াজির বিদালভি আমাজকি ইমারাতগে মাসকে নিমুমং এ বুজারাগে মারকাজি ইদারা এতনুগে বায়কা বদলকং ইসলামী মারকাজ এতনুগে আসল রুজো কুরুং কম ইয়াকু হাকিগি মানেগা ইসলামী মারকাজকে দাউরু আলুং ইয়াদ কুরবেনকম বিদালভি আদে মারকাজগা জামানি ওয়াসিলতা গায়মকং ইসলাম দীনা বিহে মাউলুমাতু একি উমুর ফরাতকা লিবেনে কুইং হাদা স্কোতোগে দারিবরুং জিয়ারে কুরবে তনকং হেদুমকি আমাজকম বিদালভি ওয়াজির বিদালভি ইসলামী মারকাজ হুলভিরু এতনুগে হুরি লাইব্রেরি আলুং ইয়াদ কো জামানি ফেমরগে লাইব্রেরি ರಿಯ ಗಾಯಂ ಕುರಾನ್ ಕಮಶಾ ಏಕಶೇಗೆ ಮಾ ವರುಗೆ ಮರಾಮತೆಕ ಇಸ್ಲಾಮಿ ಮರ್ಕಜ್ ಹೇ ಗೊತ್ಕಾ ಬೆಲೆಟ್ಟು ಮಕಿ ಅಮಾಜೆ ಕಮ ವಿಸ್ ವಿದಾಳ್ವಿ ವಜೀರ್ ವಿದಾಳ್ವಿ ನೂರ್ ಇಮಾರಾತ್ ಗೆ ತಫ್ಸೀಲಿ ಕುರೆ ಹುಂತಂ ಅಣ್ಣ ಮೊಹಗ ಅಣಿಮೇಣೆ ಕಮ ಅದಿ ಅಮಾಜಕಿ ಮಿಯಹರ್ ನಿಮ್ಮುಗೆ ಕುರಿ ನುವತ ಅಣ್ಣ ಹರು ಕುರಿ ಕೊಳುಗ ನೂರ್ ಇಮಾರಾತ್ ಗೆ ಅಮಲಿ ಮಸೆಕೆ ಫೆಶುಂ ಕಮ ನೂರ್ ಇಮಾರಾತ್ ಗೆ ದಿವಿ ರಾಜ್ಯಗ ಕುರಾನ್ ಗೆ ಹಾಫಿಜು ಬಿನಾ ಕುರುಮ ಕುರಾನ್ ಗೆ ಇಲ್ಮು ಫೆತುರುಮ ಬೇನುಮ್ಮ ಮಾಲಿ ಎಹಿ ಹೊದುಮಟ್ಟಕ ಬಿನಾ ಕುರ ಖಾಸ ವಗುಫಿ ಬಿನಾಯೆ

0: قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে মিস্তকুম কুরে এমমে হেও মিহকি এনাগে উমর দিগুমায়কু এনাগে আমল ওয়েস রাঙ্গালু মিহায়
2: মিদিবে রাজ্জেগড় হাইগড়ি তিরিস হামিনট গমিগেনেস্তনি ঈশান মাদোগুতকে বাঙ্গিয়া বাঙ্গি দুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: أيام البيض 13 و14 و15، وقال هي كصوم الدهر، رواه النسائي وابن حبان.
1: ماناي اكلك فانا الله رسول النبي ابو ذر الغفاري غفان ودارفي تيممن كوم مهيكي مدفو تندوه تير وندوها ساد وندوها فنر وندوه رودهيفما رسول الله صلى الله عليه وسلم امر كوروي ادي اكلك فان حديث كوروي اي مولي اهروكي رودهيفم فتاي ইতরে কলেক ফান গে রোদ ফুল হিপম গে আমল ফুল হরি কো বায়াম বেকেম বা হাদিস গাবে
0: কানা ইয়াসুম মিনাশ শাহরি সাবত ওয়াল আহাদ ওয়াল ইসনাইন ওয়া মিনাশ শাহরিল আখির আসসালাসা ওয়াল আরবিয়া ওয়াল খামিস
1: মি একমনাং আল্লাহ রাসূল নবি উম্মুল মুমিনিন আয়েশাত গে ফান গারি হুম আল ইমাম তিরমিজি রিওয়া করে বে হাদিস কে
0: আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত كان رسول الله صلى الله عليه وسلم يصوم من الشهر السبت والأحد والاثنين ومن الشهر الآخر الثلاثاء والأربعاء والخميس رواه الترمذي
1: معناي اكمنائن الله رسول لفي أم المؤمنين عائشة كفان بيتاربية باي مسمه کا هنهير آدت هوما ميدوست وهو رسول الله صلى الله عليه وسلم رود فلحي پاوي ادی ان بامس مہ انگار بوتا براسفتی می دوست وہ ایک لیک فان رود فل ہن نہ پائے اہن حدیث کاوی
0: وانه کان یصوم من غره کل ہلال ثلاثه ایام
1: فی گوسنا گا می حدیث لیو وا فا وا عباراتن اف اس پی کل کو ریوا کو ربا فا وا کم کنو فنے نمس عبارات کے کڈ اس فس کم کائے کو ایک لیک فانا اللہ رسول نبی عبداللہ بن مسعود کے فان گاری ہوں الامام احمد الامام ابو یعلا روا کروا فاوے
0: عن عبداللہ بن مسعود رضی اللہ عنہ قال كان رسول اللہ صلی اللہ علیہ وسلم يصوم ثلاثة ایام من غرة كل ہلال وقلما كان يفطر يوم الجمعة رواه احمد وابو یعلا
1: মানাই একলেক ফানা আল্লাহ রাসূল নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কে ফান বিদারবি কোমে মাহে কে হুলবি হাঁদায় কো তিনদুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদ ফুল হুনবাই মদ ফাহরে গামেনুই হুকুর দুহু রোদ ফুল নহুনবানুদে এহেন হাদিসে গাবে
0: ওয়া আন্নাহু কানা ইয়াসুমুল খামিস মিন আউয়ালিশ শাহর ওয়াল ইসনাইন আল্লাযী ইয়ালিহ ওয়াল ইসনাইন আল্লাযী ইয়ালিহ
1: মানে মি এদ ফেকলনা আল্লাহ রাসূল নবী উমর গফান গদারি কলং আব্দুল্লাহ গফান গারি হুম লাইফ সনদকুম আল ইমাম আহমদ রিওয়া করা বাফাওয়া হাদিসকে
0: আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম থালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর আল খামিস মিন আউয়ালিশ শাহর ওয়াল ইসনাইন আল্লাযী ইয়ালিহ ওয়াল ইসনাইন আল্লাযী ইয়ালিহ রাওয়াহু আহমদ
1: মানে এদে ফেকলনা আল্লাহ রাসূল নবী উমর গফান গে দারি কলং আব্দুল্লাহ গফান গে আরি হুম রিওয়াবে গে ভে একলে গফান বিদার ভিয়ে কোমে মাহে কে তিনদুহু মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদ ফুল হুন না পায় মহু গে ফুরতম বরাসফতি দুহা এয়া বিদি গে গন্না হোম দুহা এয়া বিদি গে গন্না হোম দুহু রোদ ফুল হুন না পায়
2: আদে কোমে হাঁদু মাহে গে তিনদুহু রোদ হিফম গে ওয়াহকা গে তেরেগা মিকনু গে বায়া করো ফা মে হাদিস তাক বালা আইরুগা মেদুফে তিনদুহে গতুগা মেতি তেরেবন দুহা সাদবন দুস আদিফানরন দুস মি দুস তাকুগা রোদেন হুরুম গে ওয়াহকা বায়া করো ফা ফা মে ননি এম এহেন ওয়েন ইরুগা মি এম বড় ফাহা করে এককমক মে ননি মিকমা গুলে গতুং আস ফাওয়া হাদিস তাক বালা আইরুগা হুরি সনদ সনদুগে গতুম বালা আইরুগা তংকলে বালিকাশি রিওয়ায়েত তাকুং আস ফাওয়া হাদিস তং আস ফহুরি এনম সেকলে গফান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহুগে মেদফে তিনদু রোদেন হুন্নবিকং দলিল কুরা দোস্তকেং এবহুরি এন নমবেস মিদন্নওয়াহেন মি মি হাদিস কে ইবারাত তাক বালা আইরুগ মিসালক মি হনহিরু আদিত হোম মি দোস্তকুগা আদি এগে ইতুরুং মি অঙ্গার বুদ বুরাসফতি মি দোস্তকুগে ওয়াহক দেন গুতম মিসালকং আস ফর দোস্তক কি গিতুর বালারুগ মিসালক মি কলেগফান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাসিদ রোদে হুন্নবি আদি মাহুগে ফুরতম দুহু মানে কি কমে মাহগে ফুরতম দুহু আদি দেওয়ন দুহু দেওয়ন দুহু হুন্নবে দেন মি এ জেহগেন দে হোম দুহু হুন্নবে এম এগুতং

আমল তা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং অঙ্গওয়া ফাওয়ানি আরুকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরতকে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিমবনি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলুকং কুরমাশে হামা এ সূরতকে সাদবন আয়াতগা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে ইখলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেঙ্গ আলুকং কুরানি হামা ইখনি মাইন আল্লাহ শে আদি জুমার সূরতকা মাইন আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص معني كي فهي كليك فان ما ان الله كي بيا دين خلاص كروا اكلاغ كي بيا الكن كروا شف انسانا كي بها عمل ادي مدلون كروا صدقات كي الله خالص كما يكو كرا كنتكم غاهد من انغوا البينا سوره كي فسفن ايت كا وحي كروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مگون اكيباوگين تيبي ماين الله گه كيبايان الکان خلاص کرا حالو الله گه كيبايان الکان کرمشا نماز قائم کرمشا زکاۃ دینم منوی ابا می ہونا امر نو ویو قیامت دوہون الله بدل کرن گتے میھا ইখলাস তির কামায়কো হেও আমল কুরমাং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুকা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বামি হুম কুরে কোমে মিহকু নামাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমতি দেমি হুননা হুশ কামে আদি আল্লাহ আলুকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কামেভ

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমি হেগ্গে হিতুগা কীরতি কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মি হেগ্গে মিসাল কি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসাল
2: ಮೇ ದಿವ್ಯರಾಜ್ಯಗಳು ದಿವ್ಯರಾಜ್ಯಗಳು ಹತರುಗಡಿ ಸಾಳಿ ಸ್ಯಾಮ್ ಮಿನಿಟ್ ಕಮ್ಗೆ ನೆಸ್ತೇನೆ ಮಿರೆಗೆ ಫತಿಸ್ ನಮಾದ್ವಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿ ತೊಳ.